0: কালো খলিফা সালাম মেসেজ ও আহার সহ শামিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
1: হ্যালো,
0: আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
0: খের খেরি আছে মজির? সব খবর খের কিম জিনা রেগুলার দিমিস
1: কাপড়ে
0: মজা নসল
1: ওকে,
0: লাফেজ মনাহিল ওয়ালা তমরনা কালকে ইহো জাহান মননা শুকরিয়া দেখি।